0: শীতে গরম পড়েছে,
1: অনেক গরম, গরমে বারবার বলছে আমার রুমে একটা এসি লাগে তো না?
0: এসি এসি কি এমনি এমনি আসে নাকি? হ্যাঁ
1: ফ্যানটা বাতাস হয় না, তুমি দেখো না,
0: তোকে গরম কি খালি তোকেই লাগে, আমাকে লাগে না, ভিতরে যে মেয়েরা সিদ্ধ হয়ে গেছি। কোনো কাজই করতেছে না, দেখবি না পাশায় একটু বাড়িও দিবি। আমি তো আগে বাড়ি দিতে বললাম না পাশায়, তোমার পাশের গলা হাত দিয়ে কি ঝোঁকাস, আমার যে কি লাগে,
1: তোমাকে আজ পুরা খামতির মতো লাগছে।
0: তুই তো আজকে সেই সেই মুডে রয়েছিস তো?
1: ও তোমাকে চুকবো না এই জন্য। তোমরা একটা কাজ করো না,
0: বল
1: এই চেয়ার থেকে চেয়ার তুই কমাই নিয়ে চেয়ারের উপর উঠে, চল আছে না ধরো টেনে ধরো
0: যেদিক থেকে আসি না কেন, তোর তোর আগে খালি চুদা, আমাকে খালি চুদা আগে খালি। আমিও তো এই চুদা নেওয়ার জন্য খালি ল্যাংকি হয়েই থাকি বাইরে থেকে আসে।
1: আমার
0: গাইসটা জানে আমি কিরকম চুদা খেতে পারি।
1: আমার খামতি আমার তো বেশ মানি তুমি
0: দুধু দেখবে দুধু
1: তোমার কার কার তোমাদের এরকম একটা বিশ্বাস স্বপ্ন আছে বলো তো?
0: আমার মনে হয় না এদের কেউ কারো আছে,
1: মারলে না কেন ধরো না, তোমারই মাল লেগে আছে
0: আমারই তো থাকবে। তুই তার কোনো মাগি ফোটাইতেও পারিস না, তাহলে আমার এ চুদিস।
1: স্বপ্ন আর ছুটতে কি মজা,
0: যে যদি সেই মজা পায় না,
1: পা গুলা কি সুন্দর,
0: আমার সবই সুন্দর। কি ঢুকাচ্ছিস, বের করছিস,
1: বেশি ভালো লাগে তুমি
0: বাইরে থেকে আসে তো চুদা না ফেলে আমার শান্তি লাগে না।
1: দেখছো তোমরা আমার স্বপ্নের খুশি, দেখছো দুধ এরকম কি যাবে, স্বপ্ন আছে তা যদি না থাকে তাহলে আমার স্বপ্নকে চুরতে পারে, তাই না? এই মাগিটা প্রচুর চোরা খেতে পারে,
0: তুমি কে কে এরকম হিসাবে মাগিকে চুতে চাও?
1: ভাগ্যি সেরকম একটা সেক্সি ডবকা স্বপ্ন পেয়েছিলাম,
0: মেরে জানু আজকে লিয়ে ইতনা হি।